0: पनि गर्नेछ। कृषि विभागले राष्ट्रिय खाद्य तेल मिशन तिलतोरी एनएमईओ ओएस अन्तर्गत तिलतोरी बाली सम्बन्धी तालिम र वितरण कार्यक्रम सफलतापूर्वक आयोजना गर्यो। यो भारत सरकारको एक प्रमुख पहल हो जसको उद्देश्य देशभरि तिलतोरी बालीहरूको खेतीलाई प्रवर्धन गरेर खाद्य तेल उत्पादनमा आत्मनिर्भरता हासिल गर्नु हो। यो कार्यक्रम कृषि उपनिर्देशक प्रणीत गुरूङको नेतृत्वमा मंगनमा रहेको रिंघिम सिंगिक क्षेत्र प्रचार कार्यालय एफपीओ, जोंगु ब्लकको तिङमोङ एफपीओ र काबी ब्लकको रोंगोङ तुमलोङ एफपीओमा एकैसाथ सञ्चालन गरिएको थियो। कार्यक्रमको अन्त्यमा चालू मौसममा समयमै रोपाईलाई प्रवर्धन गर्न यस योजना अन्तर्गत सहभागी किसानहरूलाई भटमास, सूर्यमुखी तेल र नाइजरको प्रमाणित बीउ वितरण गरिएको थियो। वन तथा पर्यावरण विभागले आज आफ्नो वार्षिक 15 दिन लामो पर्यावरणीय महोत्सव सिक्किम पर्यावरण पर्व 2026 को शुरूआत गरेको छ। एकदेखि 14 जुलाईसम्म चल्ने यस वर्षको कार्यक्रम हरियो विरासत छोड्नुहोस् भन्ने विषयवस्तुको वरिपरि केन्द्रित छ। उद्घाटन कार्यक्रम आज बिहान गान्तोकको एमजी मार्गमा आयोजना गरिएको थियो। वन तथा पर्यावरण, खानी तथा भूगर्भ र विज्ञान तथा प्रविधि विभाग मन्त्री पिन्सो नामग्याल लेप्चाले कार्यक्रममा प्रमुख अतिथिको रूपमा उपस्थिति जनाउनुभयो। आकाशवाणी गान्तोकबाट प्रादेशिक समाचार पूरा भयो।
1: আরে নমবংসু গংতগম আলং লু সেন ও কুরসং রিগিমুলম রঞ্জুংস গুলনগুর থাকপ্রেম সিং তামাং নন মিনর আমজি সিকিম ইংনি ন্যাশনাল ডক্টর্স ডে 2026 গুন আমজি সং রেমসুম সু ফুনং থুবু নিমো রেন তামাং নন সুহুং কায়ু সাম অন্ত্যাম মিছক সাকিউন দি নিংরু উন সথালা মলয়ালবু তম ছুত্রেম কায়ু থাকশো উন সুংশো শ্রে হুয়ু সা তে খান তাদো সা ইয়োগ সা ল্যাংসার লেনলা আগ্যাবদু আরুম নংশো গুলনগুর থাকনন সুহুং ইয়ন্তন হমচিন উন গেন সা আনিং সুমচিন সা দেবকা কাইসা আমজি সং নন আগ্যাব মু ছুলম কা আদন আকেত উন মন্তেম বুলাত সং মাথামবু নিমো মিনর আমজি সিকনিম ইয়ংনি ন্যাশনাল ডক্টরস ডি সাজুম ছুৎকা গ্যাকার মন্তেম কুরমম রেঞ্জুং আকং নন গংতুক সা হেলেন লিপচা মন্তেম জুংথকা তঞ্জেন কুংথ্যাং থুপি তাদিক মাথুংমো জুংপুন উম প্রকাশ মাথুর নন থুপি কা জুন থিলং নুমসিম নিউ মুভুত উন ওয়ার্ত গ্যতং সা ডান্ডলুত জাপানি সুক্রা চেরিসা কুংগুপ থ্যাংবুংমো রেনুন হেলেন লিপচা মন্তেম জুংথ সা বংচক রেম ল্যাংজুং সা তনকা তমসংলু তনডুপ সা লিউকা সুংহুংমো উন ইগজকা আদিপুমথ রেনজুং সা মুবুথ সা তনকা আল থাকতং উনসেট নিমো ইয়ং দুনবুংমো রেনজুং নুনসরং ত্রকফ্রন বোগেলওয়া দিবস সুংহুংমো সরিনুন ল্যাংজুং সা ল্যাংজুং গুজুত দুপ্তং রেম আজুম ডেরি ফার্মার্স উন নিন থনফু মাতবুসং রেম ছি ফুহামো গেলব দিবস নিউথিং লমথু বু দিদবু দিঠিম মুগুনে সেনলা নাম তন্ত্রক নেসা কতি কক্য থাকা রেঞ্জুং জুংনুন তারজিং মাথুবু গুম গুলনকুর্তাক রণপ্রেম সিং তামং নুন সুংহুং আরি সুকনিম সংফুম দোক লুক নুন উন আরি তচুটিম আজুম থু সং গুন ছং ডেরি নিয়ত ইয়ুক জুকবু সং গুম গলব মিছক সা দীপকা রেঞ্জুং জুং নু লাদো দিং থোবু নিমো ইয়ং রেন নুন সুংহুং মো অ্যাক্টিভ ডেরি কোপারেটিভ পং গ্য কু সা কু থেপ কাত লম্বুত নুন গ্য ফুঙ সা সাম থেপ কু কু থোবু নিমো সুকনিম মুছক সা নিন বম লুত কা তন্ত্রক নে থেপ সাম সা গ্য ফুঙ লিটার্স লম্বুত নুন তন্ত্রক তরক থেপ কু কু লিটার কু থোবু নিমো চিদক ডক্টর রাধা মোহন দাস অগ্রওয়াল সা আলনকা নি থোবু বংশি দেব দেবতম লিডং বংশি পি ইউ পার্লিমেন্টারি স্ট্যান্ডিং কমিটি সরং রেঞ্জুং সা সুকনিম সাম আহ্রেন সা আকুর আরোপ আকুর কা খিওলা তবু নিমো কমিটি সরং লম জুলাই লাভো সা ছ সাম দে রেঞ্জুং কা চমসেট নিমো আরে কমিটি গ্যাকার নমবিক দেব্রিন পেট মাছিয়ং উন ল্যাংসের নাক গিক্লোত গিউতং বং মেটপং ল্যাংসের আপিন সা আলম হিউম্যান ট্রাফিকিং গিউতং সাইবার উন কমিউনিকেশন বং মেটপং মিমং নমবিক ছমলোত উন থামলং তারুত সা প্লং কা ইউমতং লিউশং নথুলা পাসা আকুর মাছেট নিমো কুরমম নন চুকলা চুগম ল্যাংথ তারবোত গুরথাক গেনথ গানবু ল্যাংজুং জুংথু গেনপুন সং উন মিমং থ সা ব্যাং পং সা গেনছবু সং দীপ চুগম চুকলা তনচিন থামলং তারবোত পিডিক পি এম ডিভাইন চুকলা চুগম কমসিল পিডিক পং মিশন সিকিম অর্গ্যানিক্স উন চুকলা চুগম ইন্টারপ্রেনর ডেভেলপমেন্ট পিডিক পং সা পি ইউক উন জুরথাপ সা আবেল টুজুম মাসেট নিমো নিয়োগ বংচিন মিনর জম জম নুম মিশন সুদাম জম নুম সা